হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলামি পেছুবে কথা বলা, মাঝে মাঝে কবিতায় খোঁজা নীল আকাশ, জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন, সভা সমিতির কাজে হিসাবে নিকাশ, চোখ বুঝে পথ চলামি পেছুবে কথা বলা, মাঝে মাঝে